বিছর কবেলাই মা, বিছর কবেলাই মাম, ঝংঝঙে বাগানে খারে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পছি আমার লাইফ।